বাবা আর রয়েছে নাচানিকে বিনে কিছু কিছু কিছু গুলো কইছে বা এম এইচ এন এ গুণ কিছু বসছেন এনে এক যে বুয়ে যে বানাবেন বড় আজকে স্টাই ব্যাঙ্গে টুকুল মিট ওয়াই থেকে গেলে

গায়ের কিছু কিনা তুলিয়া কিছু কি কোনো কিছু বিগে নেওয়া না এনে ঠাই ফানজে এ জুলিয়াস